নাতি ভয়ে নি চাকাশরি মারো নাও ভরত হো সুত হুন হাজুর কাই আই রায়ে সান জানানি সমেত ভাই নিবসিয়া যা কৃপা খুলাই পাউ ফুরসাদ পনি জানালাই

জীবনও কল্লাই কালো ঠাকো হল মাটি মের হরল ছপরা ছপা তিমলাই দানাই রোপনে কদ

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কছে উথালে শুনে রাবা সাবির মারি করসা বিতরে অগল ছে উথাল তিম্রো রাম্রো বেটাই গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বকে বানাই পানে ও কি সাইলাং সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাকি রে রয় বড় কচিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকি রে রয় ভরি কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতেনি খবর দিন কদিন